প্রচার কল অতিবড়ি জগন্নাথ দাস বিরচিত শ্রীমদ ভাগবত আকাশবাণী ভবানীপাটনা আমার পরবর্তী প্রসারণ প্রথমে শুণন্তু সম্বলপুরী সংবাদ।

প্রচার কল অতিবড়ি জগন্নাথ দাস বিরচিত শ্রীমদ ভাগবত আকাশবাণী ভবানীপাটনা আমার পরবর্তী প্রসারণ প্রথমে শুণন্তু সম্বলপুরী সম্বাদ আকাশবাণী সম্বলপুর কেন্দ্রর পরে শুণবে সংস্কৃতরে সম্বাদ রিলি করে প্রচার করবু আকাশবাণী দিল্লির।

0: ऋतुपरिस्थितयः सम्भाव्यन्ते। एतदतिरिक्तं पूर्वोत्तर भारते हिमाचलप्रदेश केरलं तमिलनाडु पुदुचेरी एतेषु राज्येषु अपि मेघगर्जनेन सह झंझावातस्य सम्भावना अस्ति इति वार्ताः।
1: এতেবেলে যাই কার্যক্রম রিলে করে প্রচার কলু আকাশবাণী সম্বলপুর এবং আকাশবাণী দিল্লির আকাশবাণী ভবানীপাটন সময় বর্তমান সকাল সাতটা শুণত আজ আমার প্রচার হওয়ার কতোটি কার্যক্রম সম্পর্কের সূচনা সকাল সাতটা বাজে পঁচিশ মিনিট শুণবে ওড়িয়ার আলোচনা কলাহাঁড়ি দেবী উপাসনা আলোচক পরমেশ্বর মুন চাষর কথা সকাল সাতটা বাজে চাশ মিনিট সকাল সাতটা বাজে পঞ্চাশ মিনিট শুণবে সঙ্গীত লহরী কতোটি আধুনিক গীত রাজ্যস্তরীয় প্রসারণের পীঠ পরিক্রমা রিলি করে প্রচার করব আকাশবাণী কটক কেন্দ্র সকাল আঠটা বাজে তিরিশ মিনিট এই ক্রমে শুণবে আকাশবাণী কেউঁঝর কেন্দ্রর প্রস্তুতি মা সিদ্ধকালী প্রযোজনা জয়রাম মুন্ডা কবি সম্রাট উপেন্দ্র ভঞ্জকৃত মহাকাব্য বৈদেশ বিলাসর সঙ্গীতাত্মক পরিবেশন শুণবে সকাল আঠটা বাজে পঁয়তাল্লিশ মিনিটে হিন্দি কথাচিত্রর গীত সকাল নটার নটা বাজে দশ মিনিটে আকাশবাণী দিল্লির রিলে করে প্রচার করব ভারতের মান্যবর প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীঙ্ক জনসেবার পঁচিশ বর্ষ পূর্তি উপলক্ষে এক বিশেষ কার্যক্রম সকাল নটা বাজে পঁয়তাল্লিশ মিনিট শুণবে ওড়িয়া কথাচিত্রর গীত বিশেষ কার্যক্রম খোলা ঝরকা প্রচার করব পূর্বাহ্ন দশটা বাজে দশ মিনিটে সুগম সঙ্গীত দিন বারটার দিন বারটা বাজে তিরিশ মিনিট শুণবে মাসিক সাহিত্য পত্রিকা কার্যক্রম গুঞ্জন চাষর কথা দিন গোটিয়ে বাজে দশ মিনিটে দিন গোটিয়ে বাজে কোড়িয়ে মিনিট শুণবে মহিলা কার্যক্রম শক্তিরূপা হিন্দি কথাচিত্রর গীত প্রচার করব দিন দুইটা বাজে পঁয়তাল্লিশ মিনিটে প্রায়োজিত কার্যক্রম উমং শুণিপারে অপরাহ্ন পাঁচটার পাঁচটা বাজে তিরিশ মিনিট শুণবে যুববাণীর সিধা প্রসারণের ফোন ইন প্লিজ কার্যক্রম গীতটিয়ে মিতটিয়ে লোকগীত ক্রমে দণ্ডনাচ গীত শুণবে সন্ধ্যা ছটা বাজে তিরিশ মিনিটে জেলা হালচাল ক্রমে শুণবে রায়গড়া জেলা সম্পর্কের রাতে সাতটা বাজে পঁচিশ মিনিটে এবং প্রায়োজিত কার্যক্রম কিষান বাণী রাতে সাতটা বাজে তিরিশ মিনিটে এ সমস্ত কার্যক্রমগুলো রিলে করে প্রচার করব আকাশবাণী কটক কেন্দ্রর দেশবন্ধনা রাতে আঠটার আঠটা বাজে পনেরো মিনিটে হিন্দি ভক্তি গীত আঠটা বাজে তিরিশ মিনিটে স্পোর্টস স্কিন স্পটলাইট রাতে নটা বাজে পনেরো মিনিটে এবং মনিটক অ্যান্ড মন্থন রাতে নটা বাজে তিরিশ মিনিটে সমস্ত কার্যক্রমগুলো শুণিপারে আকাশবাণী দিল্লির রাতে দশটার অনুরোধে হিন্দি কথাচিত্রর গীত রাতে দশটা বাজে তিরিশ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতর কার্যক্রম এথিলা আজ আম কেন্দ্রর প্রচার হওয়ার কতোটি কার্যক্রম সম্পর্কের সূচনা আকাশবাণী ভবানীপাটন আমার পরবর্তী প্রসারণ আঞ্চলিক সম্বাদ আমরি স্বাস্থ্য এবং ওড়িয়ার সম্বাদ রিলে করে প্রচার করুছু আকাশবাণী কটক কেন্দ্রর অল্প সময় মধ্যে।

0: এর সম্বাদ পরবর্তী কার্যক্রম রিলে করে প্রচার করব আকাশবাণী দিল্লির।
1: আকাশবাণী সম্বাদ পড়ুছন্তি মহেশ্বর সাহু। মুখ্য সম্বাদ। শক্তি কেবল অগ্রসর হেবার ক্ষমতা নুহে, বরং এহা অন্যমানঙ্কু সশক্ত করিবার ক্ষমতা রখিথায়, কহিলে প্রধানমন্ত্রী। বসুদ্ধৈব কুটুম্বকম নীতি অনুযায়ী মানব কল্যাণ ও শান্তি স্থাপন দিগরে ভারত প্রতিবদ্ধ, বিমস্টেক সম্মেলনীরে কহিলে স্বরাষ্ট্রমন্ত্রী। দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি উদ্দেশ্যে আজিঠার দুইদিনিয়া ভারত গস্তরে আসুছন্তি কানাডার বৈদেশিক মন্ত্রী অনিতা আনন্দ। জাতিসংঘর ঘোষণানামে আতঙ্কবাদ বিরোধী নীতি অন্তর্ভুক্ত করিবা লাগি ভারতর প্রস্তাব, এবং মহিলা ক্রিকেটর শেফালী বর্মা ও পুরুষ ক্রিকেটর শুভমন গিল ক্রিকেটর অফ দ্য মন্থ বিবেচিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কহিছন্তি, কেন্দ্র সরকার নিজের প্রশাসনিক আভিমুখ্য এবং কার্যসংস্কৃতির সশক্তিকরণ পাইঁ শক্তিনীতিকে প্রতিফলিত করিছন্তি। নূয়াদিল্লির ব্লুমবর্গ নিউ ইকোনোমি ফোরমে উদ্বোধন দিয়ে শ্রী মোদী কহিছন্তি, ভারতর প্রগতি সামূহিক অভিবৃদ্ধি এবং সহভাগী সুযোগ উপরে আধারিত। শক্তি কেবল আগকু বড়িবার ক্ষমতা নুহে, বরং এহা অন্যমানঙ্কু সশক্ত করিবার ক্ষমতা রখিথায়। বর্তমানর যুগরে ডিজিটাল শক্তি এই পরিবর্তনর অন্যতম প্রমুখ বাহক ভাবে উভা হয়েছি, এবং এই দূরদৃষ্টিকে আগকু নেবার গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে। ডিজিটাল শক্তি ভারত পাই অধিক সুযোগ সৃষ্টি করেছে বলে প্রধানমন্ত্রী কহিছন্তি।
2: নলেজ সিফ কুছ লোক আগে বড়ায়গি ইয়া করোড়ো লোককে লিয়ে নয়ে অবসর বড়ায়গি। ক্যা নলেজ কেবল কুছ লোককে তাকত বনি রহেগি ইয়া সবকি ক্ষমতা বড়ায়গি। ইহীং সে এক নয়া বিচার জন্ম লেতা হয়, আর ইয়ে বিচার হ্যায় পাওয়ার টু এম্পাওয়ার, পাওয়ার টু এম্পাওয়ার, পাওয়ার টু কন্ট্রোল সে আগে পাওয়ার টু এনেবল, পাওয়ার টু কম্পিট সে আগে পাওয়ার টু কোলাবরেট, পাওয়ার টু সকসিড সে আগে পাওয়ার টু হেল্প আদার্স সকসিড। আর ইসলিয়ে আজ মে ইহা জিস ভিজন কে সাথ আয়া হুঁ বো হ্যায় পাওয়ার টু এম্পাওয়ার।
1: প্রধানমন্ত্রী কহিলে যে একবিংশ শতাব্দীরে ভারতর প্রগতি হেউছি সমস্তঙ্ক সহিত মিশি আগকু বড়িবা এবং সমস্তঙ্কু সাঙ্গরে নেই আগকু যিবা। প্রধানমন্ত্রী কহিছন্তি, বিশ্ব যেতেবেলে এক স্থির মূলদুয়া আবশ্যক করে, ভারত সেতেবেলে নিজের দায়িত্ব স্বীকার করে সমর্থনর হাত বড়াইথায়। আজ ভারতরে 2000 অধিক বৈশ্বিক সামর্থ্য কেন্দ্র রয়েছে, যেগুলিক সারা বিশ্বর কোম্পানিগুলিকে সেবা প্রদান করুছন্তি। প্রধানমন্ত্রী কহিলে যে একবিংশ শতাব্দীরে প্রযুক্তি, তথ্য, জ্ঞান এবং নবসৃজন শক্তির গুরুত্বপূর্ণ উৎস পালটিছে। প্রধানমন্ত্রী কহিছন্তি, 2014 মসিহারু ভারতর স্টার্টআপ ইকোসিস্টম উল্লেখনীয় ভাবে সম্প্রসারিত হয়েছে, এবং স্টার্টআপ সংখ্যা 2,50,000 সংখ্যা অতিক্রম করেছে। এই স্টার্টআপগুলিক মধ্যরু প্রায় অধা ছোট সহরু আসিথিবা বেলে 45% অধিকঙ্কর অতিকমরে জনে মহিলা নির্দেশক এবং অংশীদার অছন্তি। ভারত প্রথম থর লাগি বঙ্গোপসাগর সীমাবর্তী এবং এর পার্শ্ববর্তী রাষ্ট্রগুলিক মধ্যে আর্থিক ও বৈষয়িক সহযোগকে সুদৃঢ় করা লক্ষ্যে বিমস্টেক স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক আয়োজন করেছে। নূয়াদিল্লিরে অনুষ্ঠিত এই ঐতিহাসিক বৈঠকরে আতঙ্কবাদর মোকাবিলা, সংগঠিত আন্তর্জাতিক অপরাধক প্রতিহত করা, নিশাদ্রব্য ও মানব চালাণকে রোকিবা, বেআইন অর্থ কারবার এবং সাইবর বিপদর দৃঢ় মোকাবিলা সম্পর্কিত প্রসঙ্গগুলিক উপরে আলোচনা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিমস্টেক বৈঠকে যোগদেই কহিছন্তি, আঞ্চলিক সমন্বয়, অর্থনৈতিক সহযোগ এবং সামগ্রিক সুরক্ষা ক্ষেত্রে বিমস্টেক এক গুরুত্বপূর্ণ মঞ্চ পালটিছে। শ্রী শাহা কহিছন্তি, ভারত সবুবেলে বসুদ্ধৈব কুটুম্বকমর নীতি অনুযায়ী মানব কল্যাণ এবং শান্তি স্থাপন দিগরে প্রতিবদ্ধতা প্রকাশ করিয়াছি। ভারত সমস্ত দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক একতাকে সম্মান দেওয়া সহ আলোচনা জরিয়ে উপজুথিবা

0: আচ্ছা, তোমার সব রিপোর্ট দেখেলা, এইচআইভি টেস্ট হয়েছি?
1: নাই ডাক্তার বাবু, সেইটা কোন নিহাতি জরুরি?
2: আজ্ঞা হ্যাঁ, গর্ভাবস্থায় প্রত্যেক মহিলা নিজের এইচআইভি পরীক্ষা করে নেই অজনা আতঙ্ক দূরেই রুহন্তু।
3: যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে উপযুক্ত চিকিৎসা জরিয়ারে নিজে তথা শিশু উভয় এইডস ভলি মারাত্মক রোগকু প্রতিরোধ করন্তু।
2: মনে রাখন্তু, এই পরীক্ষা এবং চিকিৎসা নিকটস্থ সরকারি ডাক্তারখানায় থিবা আইসিটিসি কেন্দ্রে মাগণারে উপলব্ধ।
4: অধিক জানিবা পাই টোল ফ্রি নম্বর 1097 সহ যোগাযোগ করন্তু।
2: ওড়িশা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি দ্বারা জনহিতরে জারি।
5: চাষী ভাই ভৌনি মানে পিএম কিষান কিস্তি পাইবা পাই বার্ষিক ই কেওয়াইসি বাধ্যতামূলক। এথি পাই pmkisan.gov.in পোর্টাল রে নিজর ই কেওয়াইসি যাঞ্চ করেই নিয়ন্তু। আপন নিকটস্থ জনসেবা কেন্দ্র কু যাই এই কাম করি পারিবে, কিংবা পিএম কিষান মোবাইল অ্যাপ মাধ্যমে নিজে করি পারিবে। মনে রাখন্তু, যদি পোর্টাল রে আপনক জমির তথ্য নাহি, তেবে এগ্রিস্টাক ফার্মার রেজিস্ট্রি মাধ্যমে ফার্মার আইডি করান্তু। কিস্তি টঙ্কা পাইবা পাই ব্যাংক খাতারে আধার সংযোগ করন্তু এবং NPCI ম্যাপিং ফর্ম দাখল করন্তু। আজ হি এই প্রক্রিয়া সম্পূর্ণ করন্তু। অধিক সূচনা পাই কৃষি সমৃদ্ধি হেল্পলাইন নম্বর 155333 কিংবা নিকটস্থ কৃষি কার্যালয় সহ যোগাযোগ করন্তু।
6: শুনুছন্তি কেতোটি হিন্দি কথা চিত্রর গীত আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর দাবাঙ্গ কথাচিত্রের। আসন্তু শুনিবা পরবর্তী গীতটি। কণ্ঠশিল্পী রাহত ফতেহ আলী খাঁ, গীতিকার ফেজ আনোয়ার, সঙ্গীতকার সাজিদ ওয়াজিদ। কথাচিত্র দাবাঙ্গ।

ডেটা অন কলোনি মিডিয়ম ওয়েভ্রে 248 মিটর তথা 1206 কিলোহর্স যোগে এফএম মাধ্যমে 100.3 মেগাহর্স যোগে বা নিউজ অন এআইআর এপ মাধ্যমে আম আকাশবাণী ভবানীপাটনা টিউন কর প্রত্যেক দিন সকাল 10:10 রু 11:10 যায় স্থানীয় খবর আনপসন্দর গীতক নিয়ে কার্যক্রম খুব

0: ভাগের ভিন ভিন ব্যবস্থা জড়িয়ে শিক্ষাকে অতকা সরল সমাবেশী আর ছাত্র কেন্দ্রিক করবার লক্ষ্য রখা যাইছে। ছুয়ার শিক্ষার নিহিকে মজবুত করবার লাগি প্রারম্ভিক শৈশব যতন আর শিক্ষা ও সংখ্যা জ্ঞান উপরে অতকা জোর দিয়া যাইছে। পরীক্ষা ব্যবস্থাতে ভিল সংস্কার আনবার লাগি এটি প্রস্তাব রয়েছে। শিক্ষার মূল্যায়ন লাগি পরক নাথি জাতীয় মূল্যায়ন কেন্দ্রর ব্যবস্থা করা যাইছে। কেন্দ্র ও রাজ্য সরকার শিক্ষা বোর্ড NCERT SERT আর উচ্চশিক্ষা প্রতিষ্ঠান মানকর তালমেল থি ই সবু ব্যবস্থাকে খেপ খেপ করে কার্যকরী করা যাইছে। জাতীয় শিক্ষানীতি 2020 শুভারম্ভ অবসরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কহিতিলে
1: কেবল স্কুল খোল দেনে মাত্র সে পুরি নাই হো জাতি।